0: তফজুল আলী রচিত দলি ঘোষের কণ্ঠগীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বর পুতনি দেখুন তোর কথা তো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: শ্রোতাগলে গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এবাৰ শুনাবলৈ লৈছো সমৰ হাজৰিকাৰ কণ্ঠৰে গীতিকাৰ হেমন্ত দত্ত।

0: কিতা টিফিন প্যাক করা রাজু মোবাইল এরা
1: আরে বাইদেউ ব্যাংকর নম্বর লাগে রিফান্ড অহাই নাই পাই গলো এতিয়াই কল করো বাইদেউ
0: নম্বর পরীক্ষা নকরা কই প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে
1: তেনতে সঠিক নম্বরটো
0: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত
1: আপনি তো বসাই দিলে বাইদেউ
0: কামর পড়া নহয়
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে
4: অনুষ্ঠানত এবার এয়া প্রতিমা বৰুৱা পাণ্ডে।